0: ফানুয়া বয়কা খালেগ ফান ইনজার কুরেবু মাট্টাকে ফাহ এউরেনি গাফিল ইগমবা বাইকে
1: লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন
0: হামা কাশওয়ারুম এউরেন কুরে গিনা মি হুঙ্গে মাচ্চা কোফাগে বসুল হাক্কু ইজ্জকান কাশওয়ারে ফাহ এউরেন ঈমানেন ওয়ানতে

আদি ঈশ্বেদিয়া মিথা লেখা নুলা তিমাং উফেদেবি খালাঙ্গে তিমাং আলুখান নুকরম বি খিবে গেং হিজে আদিতিয়া ব্যা মিহু রুজু আকর হুসি একলাঙ্গে হাদরতাশে।

ফিয়াওয়া এহিং ইলাহুম থাকে চিমাং হিফম বিহিয়ে রহমান ওয়ন্থ রসকলাঙ্গে চিমন্নায় গেল্লুমখং ইরাদ কুরব্বানম ইতকে তীগে শফায়ের খমুন তিমন্নায় ইভ্যস্কমে ফুদ্দে নুদেবেনিতে আদি এতকেচ্চ তিমং সলামতে ভ্যস্নুমে কুরবেনেমে।

আদি মারওয়েফাওয়া বিমাকি এউরেন নট্টাকা আলুন দিরুমাকা ফনুবানে খামগে হেকেকে তিমান রসকলাঙ্গে এ বিংগণু দিরুবীমে আদি তিমান রসকলাঙ্গে এ বিমুং ওট্টারু নেরুবীমে ফাহে এউরেন খ্যাউলেনি এই মেহ।

0: কবা
1: কন্টিনিউ করা হই তো হুম আমি কন্টিনিউ করা আর ফাসন দেন
0: হুম
1: ইলাম করে কে পেন কাণ্ড তেরে কা আমাইলা তা পেন পদনো আতে করে দামি তা
0: হুম কি আলপা কি আলপা
1: পেন পদনো আতে আমা হিলা হিলা নেক করে তা কথা
0: এ বাইবে

এউরেম বুনেতে তিয়া ব্যা মিহুন্নি তেদু বুনা বয়কু খামগা বানমা তিয়া বুনা আজাবুগে ওয়াদ আন্নানি খুঙে রকম হইয়ে।

আলোখন নুখুরম তিমন রসকলাঙ্গে থিয় ব্যা মিহুন লব্বা আহদে নুখুরব্বং হিয়ে হামাকশ্বরু একলে গেই থিয় ব্যা মিহুন নং হুরে ফাল ওয়েগিম্বা আদাওয়া তরিকে।